تو قرآن گا بیان کروا فا واگتو گا اللہ ہن ایمان وا مؤمن دین گنوین صفتہ ہوگے تیرین اس صفحہ کی کم کم گام اللہ وکیل کرن ہوریہا کم ویس ہنگا وا راو وا فرات کی کیریت اللہ کن ہیتو گے اڈین قبول کن ہوریہا کم ویس اکلان گیا حوال کرن نمویس ای ekama gule gotun timaya kureven huri huriha masekkate ko nimmo maffahu mu'minun denaganeve anem muhim musifayaki ebami hunnaki bodeti vegen wa faafataka faahish kankamun mulin duru heliwe faawa baikkamuga ebami hun waakan mige maanayaki ebami hunnaki bodeti faafakamuga beleve allah shirku kuruma mihum meruma ম্যাম বফ্যান উরে দুমা মিফদ এম্মেহা বোডতি ফাফতকুং মুলিং একিবাভেগেন্তি বে বাইকং আদি মিফদ কং কমকি মুমিনুং কুরুমং হিতবেস আরানে কামে নুং কং মুমিনুং গে কিবাগা হুন্নন জেহে অনেম মুহিম মুসিফায়কি এবামি হুং গে মচ্চ বায়কু অনিয়াভেরিভি নমবেস এবামি হুন্না আফুকো মাফু কুরুং নমবেস এই الله حرام كروا فاوا كما كان ميهكو ارا نغنها هندكو افد كما كان ارا غنويج حالوغا رولي اومكي واجب كموغا علم ورين بدالوه مؤمنون نكي عفوكو مافو كرا بايكا وموغا اترا الله فرهما اجاب دي ميهن ميغتون الله ابا ميهن كما كان امر كروا فينما ekamen awah kuruman eba mihun awasse gannane adi ekalaange eba mihun ge macca kamek kurum mana korawa finama ekamakun duru heliwuma eba mihun awasse gannane ei ekamek kuruman amuru korewumuge nuwata ekamek kurum mana korewumuge hikume emihun nan engifa nikkamuga viasme mu'minun faahaga koreve anem muhimmu sifayki ebami hunnaki namaz qaim kura mi hun kamuga wa kan ade enamadegge wagutuga enamadegge rukuntaka sharututaka aiku enamade furihamaya genes gatuman awasse ganna bai kamuga ebami hun wa kan ade mige iturun mu'minunnaki ebami hunge dina duniyege kan kamuga mashwara kura bai ade allah ebami hunna de rizq hedakon hule دي لتبعي

নুয়াতা এউরে আল্লাহ ফিয়া এহেন শফাআতেরিন তাকিং হো দি হেয়ে কালেগ ফান বিদাল ওয়াশ এ শফাআতেরিন নং এভ্যেসেচে মিল্কু এগেন নুয়া আদি বুদ্ধি নুয়া নম বেসেয়ে।

0: সম্মন গ্যাডু দিভেই এফএম, দিভেই এফএম, দিভেই নায়ক।
1: মোদিহে একে মেগাহার্টজ, দিভেই এফএম।

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

আদি হামাকাশর আল্লাহ একলাঙ্গে ইরাদ খুরব্বা মিহকা রিজক ধনবাস খুরব্বা আদি একলাঙ্গে ইরাদ খুরব্বা মিহকা রিজক দত খুরব্বা কং এউরেন লুদনী হিয়ে হামাকাশর ইমাম বা বয়ক একমগা হেকি থাকে বা কং কাশরে।

0: Lávame la copa, Juan.
1: Lávame.
2: نوديها إكم ميجاهاتس تيفهي اف ام.
3: هما بهين ركاتيرون
4: هما بهي ভ্যাকসিন ডেডোস হামাকুরুং
3: সাগোন লাগিন আদ্দুং
4: কেসা কিমবি আলারনাম আঙ্গয়ার নেফে নিওয়াকুরুং
3: হিমা বিহিগে এভেস আলামাতেন হুরেনাম মাস্ক এলুং
4: আদি হিমা বিহিগে আলামাতেন হুরেনাম একা হেরিবং
3: হিমা বিহিগে আলামাতে ফেনিজনাম লাসনু কুরবা সিহি ফরওয়া হোদবা
2: নোদিহে একে মেগাহার্টস

আদি বিং এ বিমুগে বেরি রসকলাঙ্গে নূর ফুণু আলিবেগেন দানে আদি আমল তৌগে ফে হুড়ুয়া লব্বা ফা বাবানে আদি নবিয়ুনাই হেকিবেরিং হালির কুরবানে আদি এওরেঙ্গে মেদুগা হাক্কন ইয়া কুরবানে আদি এওরেন্নাকা বে ইনসাফে নুকুরবা হুটে।

0: মুন্না কবা কি হিনাকে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না রাঙ্গাল কালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম বাডামেকে দাক্কা আফুন আতা
2: মুন্না তিহে বরক হ ভেন্না হিন কামেন নে আফুন তিকং কোলান্না
1: তিকুদুং হাউদা হাই রাঙ্গালায়ে তিহেন মুন্না আই কহি আহ হাল বলা ফে মুন্না রাকাং কাং কো দেন না হেদি মুন্না আবার হা উপাওয়ে

0: সম্মন গ্যাডু দিবে এফএম দিবে এফএম দিবে নায়ক
1: নবদিহ একে মেগাহার্টজ দিবে এফএম

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমু উমর কেফানা আলী কেফানা দেবে কালুং মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি
2: ইস